চাকতি কাডি বলি জাতি জাতি টস পরউইরউ ইয়াকতি নেন্ট নানিং আজরে কে